মিডিয়াম ওয়েভ 180.3 মিটার সাথে DTH কে অডিও চ্যানেল ও নিউজ অন AIR অ্যাপ্লিকেশন পর আকাশবাণী ভোপাল হ্যাঁ। মিডিয়াম ওয়েভ পর আব হামারি ইয়ে সভা ইহি সম্পন্ন করতে সে পহলে শাম কি সভা মে প্রসারিত হোনে ওয়ালে কার্যক্রমো কে বারে মে সুনিয়ে। शाम 5:02 पर युवा श्रोता सुनेंगे उनका अपना कार्यक्रम युववाणी। आज का ये कार्यक्रम आकाशवाणी ग्वालियर की प्रस्तुति होगा। फिल्म संगीत का आनंद आप ले सकेंगे शाम 5:33 पर 6:30 बजे और रात 8:15 बजे। 6 बजे प्रसारित होगा NCERT का प्रायोजित कार्यक्रम। 7:21 पर ग्राम सभा